শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। টোকিওর পূর্বে অবস্থিত চিবা জেলার কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের পর আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। চিবা শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পানিতে নিমজ্জিত হওয়ার পর প্রায় 2500টি যানবাহন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল এবং সেগুলো সরিয়ে নেয়ার কাজ বর্তমানে চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাটিতে ভারী বৃষ্টির মেঘের বলয় তৈরি হতে শুরু করে, যা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নিয়ে আসে। মাত্র অর্ধেক দিনেই চিবা শহরে আগস্ট মাসের গড় বৃষ্টিপাত

প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে। নতুন যে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তিনি ছিলেন 30-এর কোঠায় বয়স এক পুরুষ। কর্মকর্তারা জানিয়েছেন, চিবা শহরে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিজের বাড়িতে জেনারেটর ব্যবহার করার পর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, 2টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, 11টি বাড়ি মারাত্মকভাবে এবং 29টি স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় 1,500টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে রবিবার দুপুর 1:30 পর্যন্ত স্থানীয় পৌরসভা কর্তৃক নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে 101 জন বাসিন্দা অবস্থান করছিলেন। কোরীয় উপদ্বীপে যে কোনো জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উলচি ফ্রিডম শিল্ড নামের মহড়াটি 27 আগস্ট পর্যন্ত চলবে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এই মহড়ায় সম্ভাব্য ড্রোন হামলা ও সাইবার আক্রমণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, চলতি বছরের মাঠ পর্যায়ের সামরিক মহড়াগুলো গত বছরের তুলনায় ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে এবং সক্ষমতা উন্নত করতে তারা বছর জুড়েই সুসামঞ্জস্যপূর্ণভাবে এসব অনুশীলনের আয়োজন করে থাকে। তবে উত্তর কোরিয়ার সাথে আলোচনায় আগ্রহী প্রেসিডেন্ট ই জে মিয়ং এর প্রশাসন গত বছর জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে সামরিক বাহিনী বিভিন্ন স্থানে মহড়াগুলো পরিচালনা করছে। শুক্রবার যৌথ এই সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, পিয়ংইয়ং তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো হুমকি বা চ্যালেঞ্জ প্রত্যাখ্যানের অবস্থান আরও স্পষ্ট করে প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরিকল্পিত যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার বিষয়ে অনেক আগে যুক্তরাষ্ট্র যে সম্মত হয়েছিল সে বিষয়টি তিনি মোটেও সন্তুষ্ট নন। ট্রাম্প আরও বলেন, এই মহড়াগুলো শুধু যে ব্যয়বহুল তাই নয়, এর বেশিরভাগ খরচই বহন করতে হয় যথারীতি যুক্তরাষ্ট্রকেই। এর পাশাপাশি এগুলো উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত অনুপযুক্ত ও শত্রুতামূলক বার্তা পাঠায়। তিনি আরও মন্তব্য করেন যে, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন উত্তর কোরিয়া কোনো রকম হুমকি তৈরি করেনি এবং সবসময় সম্মান প্রদর্শন করে এসেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত 60 দিনের আলোচনা পর্ব শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দূরত্ব বজায় রয়েছে। দুটি দেশ জুন মাসে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই সময়কাল 18 জুন শুরু হয়, যার অর্থ আলোচনার সময়সীমা রবিবার শেষ হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে মার্কিন সামুদ্রিক অবরোধের অবসান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল। আলোচনা চলাকালীন দুই দেশ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই পক্ষের মধ্যে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তি কখনোই হয়নি যার মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে। হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য তেহরান 6টি শর্ত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক অভিযানের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং মার্কিন সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। যুক্তরাষ্ট্র 7 জুলাই ঘোষণা করে যে তারা ইরানে তেল বিক্রির অনুমতি দেওয়া একটি লাইসেন্স প্রত্যাহার করেছে এবং 14 জুলাই সামুদ্রিক অবরোধ পুনরায় চালু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই সাংবাদিকদের বলেন যে তিনি মনে করেন যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ইন্দোনেশিয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে শনিবারের ভূমিকম্পে 53 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফ্লোরেন্স দ্বীপের কাছে হওয়া 7.7 মাত্রার এই ভূমিকম্পে 200টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রবিবার মৃতের সংখ্যা ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করছে। রাস্তাঘাট যেখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় 5,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খাদ্য, জল, কম্বল ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে যে তারা শনিবার রাতের মধ্যে একাধিক এলাকায় 27 টন ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য বিমান পাঠিয়েছে। ওই অঞ্চলে 3,500 জনেরও বেশি সামরিক কর্মী এবং পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে সরকার আরও জানায়। একটি জনপ্রিয় জাপানি সাপ্তাহিক মাঙ্গা পত্রিকার প্রচার সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে। সুয়েইশা প্রকাশিত উইকলি শোনেন জাম্প নামক পত্রিকার প্রচার সংখ্যা একসময় 65 লক্ষ কপি ছিল। জাপান ম্যাগাজিন পাবলিশার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, জুন মাস পর্যন্ত 3 মাস সময়ে পত্রিকাটির প্রতি সংখ্যার গড় মুদ্রণ সংখ্যা ছিল 9,85,000 কপি। দেশীয় ম্যাগাজিনগুলোর মধ্যে এই সংখ্যাটি তখনও সর্বোচ্চ ছিল, কিন্তু 2008 সালে সমিতি তথ্য সংগ্রহ শুরু করার পর এই প্রথমবারের মতো উইকলি শোনেন জাম্পের পাঠক সংখ্যা 10 লাখের নিচে নেমে আসে। এর অর্থ হল জাপানে এখন আর এমন কোনো মুদ্রিত পত্রিকা নেই যার প্রচার সংখ্যা 10 লাখের বেশি। 1968 সালে প্রথম প্রকাশের পর থেকে একের পর এক জনপ্রিয় মাঙ্গা সিরিজের কারণে উইকলি শোনেন জাম্পের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছিল। 1994 সালে ম্যাগাজিনটি বিক্রির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা ছিল 65,30,000 কপি। তবে অন্যান্য পত্রিকার মতোই সাম্প্রতিক বছরগুলোতে এর মুদ্রণ সংখ্যা কমে গেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব ১৯ আগস্ট বুধবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ৬০ দিনের সময়সীমা শেষ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে ইরানের তীব্র সমালোচনা করে গণমাধ্যমকে বলেছেন যে তার কোনো তাড়া নেই এবং তার কোনো নির্দিষ্ট সময়সূচিও নেই। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের সাথে ওমানের সমান্তরাল আলোচনা সম্পর্কেও ট্রাম্প সতর্ক করেছেন। তিনি হুমকি দিয়েছেন এক্ষেত্রে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালাবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ওয়াশিংটন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে একটি গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। এতে আইআরজিসির একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সরাসরি আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে তার কল্পনা বলে অভিহিত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তেহরান হামলা চালাতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন যে তেহরান এখন তাদের নীতি প্রতিরক্ষামূলক থেকে পুরোপুরি আক্রমণাত্মক দিকে পরিবর্তন করছে এবং দেশটি প্রণালী জুড়ে ও বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়াতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ৪টি দ্বীপের একটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের প্রতি টোকিওর প্রতিবাদের ফলে তিনি জাপানের দূতকে তলব করেছেন। উল্লেখ্য, জাপান এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। লাভরভ সোমবার সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট রুশ ভূখণ্ডে সফর করতে পারবেন না বলে জাপান সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য করেছে। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। জাপান সরকার দাবি করে যে এই দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তিনি উল্লেখ করেন যে দ্বীপগুলির বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সাথে পুতিনের এই সফর সামঞ্জস্যপূর্ণ নয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু প্রতিবাদ জানাতে রাশিয়া রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা জেরেড কুশনার গাজা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে হামাস এবং ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, বৈঠকটি জেরুজালেমে অনুষ্ঠিত হয় এবং ৩ ঘণ্টা স্থায়ী হয়েছিল। পত্রিকাটি বলছে এতে বোর্ড অফ পিসের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। উল্লেখ্য, বোর্ড অফ পিস হল গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য ট্রাম্পের গঠন করা একটি বহুজাতিক সংস্থা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নেতানিয়াহু এবং বোর্ড অফ পিসের মধ্যে গভীর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এতে বলা হয়েছে উভয় পক্ষ গাজা নিরস্ত্রীকরণ এবং অসামরিকীকরণ বিষয়ক একটি গ্রুপ সহ একাধিক ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের বিষয়ে গত মাসে বোর্ড অফ পিস একটি রূপরেখা প্রকাশ করেছে। তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসলামী দলটি সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। উল্লেখ্য, কুশনার এর আগের দিন বর্তমান হামাস নেতা খলিল আল হায়ার সাথে মিশরে সাক্ষাৎ করেছেন। পরে ট্রাম্প ফক্স নিউজকে বলেন যে ইসরায়েলের গাজায় হামলা করা উচিত নয়, কারণ হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন তার আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন, তবে বিস্তারিত কিছু তিনি বলেননি। দক্ষিণ কোরিয়ার বিষয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশটি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি হয়নি। তিনি সোলকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আপনাদের কিম জং উনের হাত থেকে রক্ষা করছে, এবং উল্লেখ করেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রকে সহায়তা না করাটা অদ্ভুত। রবিবার ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া পিয়ংইয়াংয়ের প্রতি সম্পূর্ণ অনুপযুক্ত এবং বৈরী সংকেত পাঠায়। তিনি আরও বলেন, পরবর্তী দিন থেকে শুরু হতে যাওয়া যৌথ মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের অংশীদারদের চেয়ে শত্রুদের স্বার্থকে ট্রাম্প বেশি প্রাধান্য দিচ্ছেন, এমন সমালোচনার জবাবে তিনি কি বলবেন জানতে চাওয়া হলে ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি পরিস্থিতি আরও নিরাপদ করছেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন সপ্তাহ পরেও 3,000-এরও বেশি বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন, আর অন্যরা তাদের গাড়িতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পটি জাপানের ভূকম্পনের স্কেলে সর্বোচ্চ 7 তীব্রতার ছিল। সোমবার দুপুর 2 পর্যন্ত এই দুর্যোগের সাথে সম্পর্কিত বলে মনে করা মৃত্যুগুলো সহ মোট মৃতের সংখ্যা ছিল 39। ভূমিকম্পে 31,951টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 1,449টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 70টি নির্ধারিত আশ্রয় কেন্দ্রে এখনও 3,053 জন মানুষ আশ্রয় নিয়ে আছেন। অন্যত্র আশ্রয় নেওয়া বাসিন্দাদের সংখ্যা নির্ণয় করা কঠিন, যার ফলে সাহায্যের অভাবে আরও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা সরকার পৌরসভাগুলোকে এই ধরনের বাসিন্দাদের অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করছে, যাতে তাদের সহায়তা প্রদান করা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগর উকি ও ইয়াতসুশিরো এবং হিকাওয়া শহরে প্রায় 7,380টি পরিবারে পানীয় জলের সরবরাহ নেই, তবে চলতি মাসের শেষ নাগাদ এই পরিষেবা পুনরুদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
0: এবার প্রতিটি লাইন বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
0: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
1: তাম কাশি দিচ্ছে আর বলছে,
0: আমার গলা ব্যথা হচ্ছে।
1: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
0: আহারে আমার বাছা।
1: এবার হারুসান পরামর্শ দিলেন,
0: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
1: মিয়া তখন বলল,
0: কাইতো এখন আপনার জন্য সেই জিনিসটি বানাচ্ছে।
1: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
0: আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয় তা আপনাদেরও জানিয়ে দেই। এর জন্য আদা কুচি করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন, তখন এর উপরে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে হট জিঞ্জার হানি টি। কাশি আর গলা ব্যথায় খুব কাজে দেয়।
1: বেচারা তাম, আমরাও চাই সে দ্রুত সেরে উঠুক।

0: আজকের মূল বাক্য হল আমার গলা ব্যথা করছে। কখনো অসুস্থ হয়ে পড়লে এই বাক্য রীতি অনুযায়ী আপনি জাপানিতে বিষয়টি জানাতে পারবেন। প্রথমে এই বাক্যের শব্দবিন্যাস দেখে নেওয়া যাক।
1: নোদো
0: হচ্ছে গলা, এর পরে থাকা পার্টিকেল গা এখানে সেই সুনির্দিষ্ট অঙ্গকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন, আর এরপরে
1: ইতাইন্ডেস
0: মানে হল ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
1: ইতাইন্ডেস
0: কথাটির মধ্যেই আছে, আর তা হল
1: দেস।
0: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
1: দেস
0: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
1: ইতাইন্ডেস
0: কথাটির মধ্যে আছে ই বিশেষণ,
1: ইতাই
0: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়, আর তারপরে আছে
1: দেস।
0: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
2: এবারে শুনে শুনে বলুন।
1: ইতাইন্ডেস নোদো গা ইতাইন্ডেস নোদো গা ইতাইন্ডেস।
0: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি।
3: দোস্তান দেশ কা
4: আতামা গা ইতাইন্ডেস নেচ গা আরুন দেশ।
0: সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
3: দোস্তান দেশ কা
2: কি হয়েছে,
0: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
4: আতামা গা ইতাইন্ডেস
2: আমার মাথা ব্যথা করছে।
1: আতামা
0: মানে হলো মাথা,
1: আতামা গা ইতাই
0: মানে আমার মাথা ব্যথা করছে,
4: নেৎসু গা আরুনদেস
2: আমার গায়ে জ্বর আছে,
1: নেৎসু
0: মানে হলো জ্বর এবং
1: আরু
0: ক্রিয়াটির অর্থ আছে,
1: নেৎসু গা আরু
0: মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে।
2: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
0: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হল
1: ওনাকা, ওনাকা,
0: আর ব্যথা করে অর্থ
1: ইতাই, ইতাই।
0: ঠিক আছে, তাহলে এবার বলুন
3: ওনাকা গা ইতাইন্ডেস, ওনাকা গা ইতাইন্ডেস।
2: ঠিক আছে, সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
0: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে মিয়ার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে।
3: ওদাইজিনি
0: শুনলেন বোনাস বাক্য।
1: ওদাইজিনি
0: মানে হল কামনা করি দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
2: এবার শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
5: তামে-সান, খাওয়াইরো গা ওয়ারুই দেসু ইয়ো। দোশিতান দেসু কা?
3: নোদো গা ইতাইন দেসু।
5: ওয়া ওয়া, সোন্না টোকি নি ওয়া শোগা হাচিমিৎসু ইয়ো গা ইই দেসু ইয়ো।
3: কাইটো গা ইমা ওয়াতসুকুত্তে ইমাসু।
6: タムさん、 できたよ。 はい、どうぞ。
3: お大事に。
5: ハルさんの知恵袋。
2: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানে অসুস্থ হয়ে পড়লে করণীয় সম্পর্কে।
0: আচ্ছা হিরোকি-সান, আপনি এদেশে কখনো অসুস্থ হয়ে পড়লে কি করবেন বলুন তো?
2: দিদি,

0: জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
1: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবো।
0: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।